পরবর্তী গীতটিকে গাইছেন লতা মঙ্গেশকর ও সুষমা শ্রেষ্ঠ এবং সাথী মানে চলচ্চিত্র জখমী।

0: শ্রোতাবন্ধু এথর আপনার ভারতীয় সেনার অগ্নিপথ যোজনা এবং নিয়মিত ক্যাডর অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা সিইই সম্পর্কিত এক ঘোষণা। ভারতীয় সেনার নিযুক্তি অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা সিইই চলিত মাসের এক তারিখ আরম্ভ হয়ে এই পরীক্ষা আসন্তা 12 তারিখ যায় অনুষ্ঠিত হব। কলকাতার নিযুক্তি জোন্রে সিকিম, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা রাজ্যের 17টি শহরের 26টি কেন্দ্রে পরীক্ষা হব। ওড়িশা রাজ্য পাইঁ এই পরীক্ষা 7টি শহরে যথা কটক, ভুবনেশ্বর, ঢেঙ্কানাল, রাউরকেলা, সম্বলপুর, বালেশ্বর এবং ব্রহ্মপুরে অনুষ্ঠিত হব। অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা নিমন্তে গত এপ্রিল মাস 10 তারিখ সুদ্ধা সফলভাবে আবেদন করিথিবা প্রার্থীমানে মই মাস 15 তারিখ ঠারু www.joinindianarmy.nic.in রু সেমানক প্রবেশপত্র ডাউনলোড পাইঁ উপলব্ধ অছি। সফলতার সহ পঞ্জীকৃত প্রার্থীমানে যেউমানে প্রবেশপত্র পাই নাহান্তি সেমানে সেমানকর সম্পৃক্ত সেনা নিযুক্তি কার্যালয় এআরও সহিত যোগাযোগ করিপারিবে। কম্প্যুটর আধারিত অনলাইন পরীক্ষাকু বুঝিবা এবং অভ্যাস করিবা পাইঁ প্রার্থীমানঙ্কু www.joinindianarmy.nic.in ওয়েবসাইট পরিদর্শন করিবাকু মধ্য পরামর্শ দিয়া যাইছি। অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা সিইই পরে মনোনীত প্রার্থীমানঙ্কু সেমানকর ফলাফল এবং নিযুক্তি র্যালির কার্যসূচী বিষয়ে সূচিত করা যিব। প্রার্থীমানঙ্কু কোনসি মধ্যস্থি ডাউটের শিকার নহেবাকু পরামর্শ দিয়া যাইছি। এ সম্পর্কিত কোনসি প্রশ্ন থিলে প্রার্থীমানে সেমানকর নিকটস্থ নিযুক্তি কার্যালয় সহ যোগাযোগ করিবা উচিত। শ্রোতাবন্ধু আজি তো সময় হয়ে গলা, আজির কার্যক্রম কেমিতে লাগিলা নিশ্চয় লেখিবে। কার্যক্রমকু এইটি রাখি বিদায় নেউছু, নমস্কার।
1: শুণুলে প্রভাত পরিক্রমা, প্রযোজনা করে বিনয় কুমার সামন্তরায়, উপস্থাপন সমীর মিশ্র। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী কটক কেন্দ্র কথিকার শুণু আলোচনা দৈনন্দিন জীবন।

0: যোগার মাহাত্ম্য, আলোচক ডক্টর প্রফুল্ল কুমার ত্রিপাঠী।
1: আজির যুগ হেউচি ব্যস্ততা, প্রতিযোগিতা ও প্রযুক্তি বিদ্যার যুগ। কম্পিউটর, মোবাইল, ইন্টারনেট এবং কার্যচাপ আম জীবনকু সহজ করেছি সত, কিন্তু পরোক্ষরে মনোচাপ, নিদ্রাহীনতা, মধুমেহ, রক্তচাপ, হৃদরোগ, থাইরয়েড ও অবসাদ ভলি সমস্যাকু বড়াই শান্তি, স্বাস্থ্য, শরীর ও মন সমতুলন ক্রমে হরাই চালিছি। এই পরিস্থিতিরে যোগ আমপাই এক অমূল্য উপহার পালটিছি। যোগ কেবল আসন কিংবা ব্যায়াম নুহে, এহা স্বাস্থ্য, সমন্বয় ও সুখময় জীবন বঞ্চিবার মহান কলা। একদা সাধু, সন্ন্যাসী ও তপস্বী মানক মধ্যরে সীমিত থিবা যোগ বর্তমান সাধারণ গৃহস্থ জীবনর অংশ হয়ে পারিছি। মহর্ষি শ্রী অরবিন্দ কহিছন্তি, সমগ্র জীবনটা হিঁ যোগ। আম প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্ক ভাষারে যোগ কেবল ব্যায়াম নুহে, এহা নিজ সহ, প্রকৃতি সহ ও সমগ্র ব্রহ্মাণ্ড সহ একত্বর অনুভব। যোগর জন্মভূমি ভারতবর্ষ। যোগ এক সার্বভৌম বিশ্ব মানব ধর্ম অটে। যোগ এক পূর্ণ বিজ্ঞান, পূর্ণ জীবনশৈলী, পূর্ণ চিকিৎসা পদ্ধতি এবং এক পূর্ণ আধ্যাত্ম বিদ্যা অটে, যাহা ব্যক্তিত্বর সম্পূর্ণ বিকাশ শারীরিক, মানসিক ও ভাবনাত্মক দিগরে কার্য করিথায়। যোগ শব্দ জুজ ধাতুরু আসিছি, যাহার অর্থ হেউচি যোড়িবা। শরীর, মন, বুদ্ধি ও আত্মাকু একত্র সমন্বয় করিবার বিজ্ঞান হচ্ছে যোগ। মহর্ষি পতঞ্জলি যোগসূত্রে লিখিছন্তি, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, অর্থাৎ মনর চঞ্চল বৃত্তিগুড়িকু নিয়ন্ত্রণ করিবা হচ্ছে যোগ। ভগবত গীতারে যোগেশ্বর শ্রীকৃষ্ণ আহুরি স্পষ্ট ভাষায় কহিছন্তি, যোগহ কর্মসু কৌশলম, অর্থাৎ প্রত্যেক কার্যকু দক্ষতা ও চেতনার সহ সম্পন্ন করিবা হি যোগ। যদি আমার দিন যোগ সহ আরম্ভ হুয়ে, তেবে সমগ্র দিনটি ঊর্জাময়, শান্ত ও সার্থক হয়ে যায়। দৈনন্দিন জীবনরে যোগর প্রথম পদক্ষেপ হেউচি ব্রহ্ম মুহূর্তরে জাগরণ। সূর্যোদয়ের প্রায় দেড় ঘন্টা পূর্বরু উঠিবা শরীর ও মন পাই অত্যন্ত উপকারী। শয্যা ত্যাগ করি ঈশ্বর স্মরণ, কৃতজ্ঞতা ও সকারাত্মক সংকল্প সহ দিনটিকু আরম্ভ করিবা। উষাপান, শৌচ ও শারীরিক পরিচ্ছন্নতা সম্পন্ন করিবা যৌগিক উপচার। 30-45 মিনিট আসন, প্রাণায়াম, মুদ্রা ও বন্ধ আদি যোগাভ্যাস করিবা। আসন অভ্যাসরে প্রার্থনা, সূক্ষ্ম ব্যায়াম, নেত্র সুরক্ষা, সূর্য নমস্কার, তাড়াসন, ত্রিকোণাসন, কোণাসন, বৃক্ষাসন, মণ্ডুকাসন, শশকাসন, বজ্রাসন, সলভাসন, পবনমুক্তাসন, সিংহ গর্জনাসন ও হাস্যাসন আদি সামিল করাগলে শরীর সুদৃঢ় ও লচক রহিথায়। প্রাণায়াম যোগাভ্যাসর প্রাণ। অনুলম বিলম, কপালভাতি, সূর্যভেদি, চন্দ্রভেদি, শীতিলি শীতকারী ও ভ্রামরী আদি প্রাণায়াম মনকু শান্ত করি নাড়িমণ্ডলকু সমতুলিত করে। শেষরে শবাসন ও ধ্যান দিনটি পাই আন্তরিক প্রস্তুতি দেইথায়। আমার চিন্তা, কথাবার্তা ও ব্যবহারের মধ্যে যোগর প্রতিফলন হওয়া উচিত। অহিংসা, সত্য, শৌচ, সন্তোষ ও স্বাধ্যায়, এই যম ও নিয়মকু দৈনন্দিন জীবনরে অনুসরণ করিবা মধ্যে যোগর অংশ। শ্রদ্ধা, মন, ইন্দ্রিয় আউ শরীরর সামর্থ্য দ্বারা যোগরে সিদ্ধি আসিথায়। আহারে মধ্যে যোগর মহত্ব অত্যন্ত অধিক। ভগবত গীতারে কুহাযাইছি, যুক্তাহার বিহারস্য, অর্থাৎ সংযমিত আহার ও বিহার স্বাস্থ্যর মূল আধার। সাত্বিক, সরল ও পরিমিত খাদ্য গ্রহণ করিবা। প্রাতকালে উঠি যে জলপান করে, রাত্রিরে ভোজন পরে দুগ্ধপান তথা মধ্যাহ্ন ভোজন পরে ঘোল দহি পিয়ে, তার বৈদ্যর আবশ্যকতা হুয়ে নাই বলি শাস্ত্র কহিথায়। কার্যক্ষেত্রে মধ্য যোগর প্রয়োগ সম্ভব। কার্যক্ষেত্রে দীর্ঘ সময় বসি কাম করুথিলে মঝিরে মঝিরে উঠি চালন্তু, কিছু গভীর শ্বাস নিয়ন্তু এবং চক্ষিকু বিশ্রাম দিয়ন্তু, এহা মধ্য ব্যবহারিক যোগ। সন্ধ্যাবেলে কিছু সময় প্রার্থনা, জপ কিংবা ধ্যান করন্তু। রাত্রিরে হালকা আহার, মোবাইল ও টিভির সীমিত ব্যবহার এবং সময়রে শয়ন, এহা যোগী জীবনর অংশ। যোগ সমস্তঙ্ক পাইঁ, ছাত্রছাত্রীঙ্ক একাগ্রতা ও স্মৃতিশক্তি বড়ায়ে, কর্মজীবীঙ্ক পাইঁ যোগ কার্যদক্ষতা ও সৃজনশীলতা বড়ায়ে, ঘরণীঙ্ক পাইঁ মানসিক স্বাস্থ্য ও ভারসাম্য রক্ষা করে, বৃদ্ধ বয়স্কঙ্ক পাইঁ নিয়মিত যোগ সক্রিয় তথা শারীরিক ও মানসিক স্বাধীনতা রক্ষা করে। আজি সারা বিশ্বরে যোগকু স্বীকৃতি মিলিছি। প্রতিবর্ষ 21 জুনরে আন্তর্জাতীয় যোগ দিবস পালিত হেউচি। এহা ভারতর প্রাচীন জ্ঞান পরম্পরার বিশ্বস্তরীয় স্বীকৃতি। যেতবে যোগ আম দৈনন্দিন জীবনর অংশ হুয়ে, সেতবে আমি নিজে সুস্থ ও সুখী হওয়া সহিত পরিবার, সমাজ ଓ ବିଶ୍ୱର କଲ୍ୟାଣରେ ମଧ୍ୟ ଅଗ୍ରଣୀ ଭୂମିକା ଗ୍ରହଣ କରିଥାଉ। ତେଣୁ ଆସନ୍ତୁ।

শ্রোতা বন্ধু, জীবনের আরম্ভ ও শেষের ব্যবধান ভিতরে গোটে লম্বা রাস্তা। জীবন সরি যায় সত, কিন্তু কথার অছি কেবে পাঠ সরে না, কেবে বাট সরে না। সেইপাই তো জীবন রাস্তায় চালু চালু কেবে চালি ঝুঁটিবা, পুঁ তলু উঠি চালিবার মানে হি তো প্রকৃত জীবন।

0: সত্যি যেমন আলোক আসিগাল মতো মতো মো ঘন্টা দেখা গলা মতো এর প্রত্যেকটি যন্ত্রাংশ স্প্রিং চক্র সব দেখা যাচ্ছি দেখি পড়ছি মো ঘন্টার কি ত্রুটি রইগাল কী বন্ধ হয়েগাল মু সব কিছু দেখি পড়ছি হে জেকব ছিল কাম জলদি হয়ে যাই যা সে ঘন্টার প্রত্যেকটি অংশ সহ পরিচিত ঘন্টা তিয়ারি কৌশল বি জাঁ যাই তাকে অপেক্ষা করে কিছু লাভ নাই মো হাত অছি এই হাতরে তিয়ারি করিতিবা ঘন্টার প্রত্যেক অঙ্গকু চিনি পারিবি ভুল ত্রুটিকু ধরি পারিবি হ্যাঁ এই চক্র তো ঠিক অছি আরে এ স্প্রিং বি ঠিক অছি তাহলে তাহলে ঘন্টা বন্ধ হলা কাইকি আরে ঘন্টার পেন্ডুলম কাই ওহো ও এটি তলে পড়ি যাইছি হ্যাঁ এবে বুঝিলি ঘন্টার লিভর ভাঙি যাইছি কুয়াড়ে গলা কুয়াড়ে গলা সে লিভর হ্যাঁ কুয়াড়ে গলা এইটি তো সে ভঙ্গা লিভর মো দ্বারা কেমিতি এমিতি ভুলে গেলা মু বড়বাবুকে কইতিলি যে পিতলর মাত্র বেশি দবনি লিভর দুর্বল হয়ে যাব হলে সে মন ইচ্ছা লগাই দেলে যা ফলে এটা ভাঙি গলা মতো এই রাতারাতি লিভর কু মরামতি করিয়া পড়িব মরামতি করিয়া পড়িব মতো অধিকারী মহোদয় অধিকারী মহোদয়
1: হ্যাঁ হ্যাঁ কোন হেলা
0: ঘন্টা কাহিকি বন্ধ হেলা আজ্ঞা জড়া পড়ি গলা আপন গোটে কাম করিয়া হব
1: কুহ
0: মো ঘর আগরে জনে বুড়া কমার রহুচি
1: হ্যাঁ
0: মো স্ত্রী তাকু জানে
1: আচ্ছা
0: ये घंटार जंत्रांश से ही तैयारी करछि आपन टिके से बुढ़ा कमार को शीघ्र एठी डके आनिबे
1: ताको आनिया को मो एक खणी मो सिपाही मानु पठौछि
0: हां बड़ाबू आपन नोआ लिवर तैयारी करी नै आसले
2: हां एठी रहिला
0: पितल मात्र अधिक देई नन तो
2: ना ना लगाई के देखो हेले केमिति लगाइबो तमे
0: बड़ाबू मते घंटा पूरा पूरी देखा जाउछि नियो नियो मते दिसुछि परा लिवर को जोड़ो एठी फिट करो
2: এবে দেখিল
0: হ্যাঁ ফিট হয়ে গেল টি হ্যাঁ এবে এবে পেন্ডুলম কি জোড়ো
2: আচ্ছা আচ্ছা হ্যাঁ জোড়ছি জোড়ছি
0: পুরা সব লাগে গেলা আরে ঘটা তো আরে আরে ঘটা তো পুরি চাল্লা চাল্লা কোন বড় বাবু চাল্লা না
2: হ্যাঁ হ্যাঁ ঘন্টা পুরি চাল্লা হনুস
0: বড় বাবু সকাল হল কি
2: আউ অল্প সময় পর হব
0: হাও হাও যা হো সকাল হেবা আগুরু আমি ঘন্টা ঠিক হয়ে গেলা আম ঘন্টা ঠিক হয়ে গেলা আরে কি আসুচি বোধে
3: ମୁଁ ଆସିଛି ଆନୁସ ବଡ଼ ବାବାଙ୍କ ଠାରୁ ଯେମିତି ଶୁଣିଲୁ ଘଣ୍ଟା ଠିକ ହେଇଗଲା ମୁଁ ଆଉ ସମ୍ଭାଳି ପାରିଲିନି ମୁଁ ଆଉ ଆଙ୍କା ଦୌଡି ଦୌଡି ଚାଲି ଆସିଲୁ
4: ବାପା ବାପା ମୁଁ ତ ପୁରା ଡରି
0: ମୁଁ ନିଜ ତିଆରି ଘଣ୍ଟାକୁ କେମିତି ଭାଙ୍ଗିଦେବି ସତ କହୁଛି କାତ୍ୟା ମୋ ମନରେ ବି ସେଇ କଥା ଦୃଢ଼ ହେଇଥିଲା ଯେ ହାତୁଡ଼ିର ଗୋଟିଏ ପାହାଡ଼ରେ ଘଣ୍ଟାକୁ ଖତମ କରିଦେବି ହେଲେ ଭଗବାନ ମୋର ଅନ୍ତରାତ୍ମା ମୋ ହାତକୁ ଅଟକେଇ ଦେଲା
3: ସତରେ ସତରେ ତୁମେ କେତେ ଭଲ ମଣିଷ ହାନୁସ ଜଣେ ଦକ୍ଷ ଶିଳ୍ପୀ ଆଖି ନଥାଇ ବି ଘଣ୍ଟାକୁ ଠିକ କରିଦେଲ
0: ହଁ କାତ୍ୟା ହଁ ହାନୁସ ହଉଛି ଦୁନିଆର ସବୁଠାରୁ ନିପୁଣ ଆଉ ଦକ୍ଷ ଘଣ୍ଟା ନିର୍ମାତା ହଁ
4: ମତେ ଆଜି ବହୁତ ବହୁତ ଖୁସି ଲାଗୁଛି ବାପା
0: ଆରେ ଆରେ ବୋଧ ହୁଏ ସେନାର ଅଧିକାରୀମାନେ ଆସୁଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ବି ଶୁଭ ଖବର ଶୁଣେଇଦେବି ଯେ ସକାଳ ହେବା ପୂର୍ବରୁ ମୁଁ ତମକୁ କହିଦେବି
1: ନା ସହରରେ କୋଉଠି ବି ସେ ମିଳିଲା ନାହିଁ ହାନୁସ ତୁମକୁ ଆଉ ତୁମ ପରିବାରକୁ ନିଶ୍ଚୟ ଜଣାଥିବ ଯେ ଜେକବ କୋଉଠି ଅଛି
0: ମୁଁ ଆଗରୁ ବି ଆପଣଙ୍କୁ କହିଛି ଯେ ଆମେ ଜାଣିନୁ ସେ କୋଉଠି ଅଛି ତଥାପି ତାର ବିନା ସାହାଯ୍ୟରେ ମୁଁ ଘଣ୍ଟା ତ ତିଆରି କରିଦେଲି
1: କାଲି ସନ୍ଧ୍ୟାରେ ଘଣ୍ଟା ବନ୍ଦ ହେଲାବେଳେ ଆମକୁ ଏତିକି ଜଣାଗଲା ଯେ ଜେକବ ଇହୁଦୀଙ୍କ ଧର୍ମଶାଳାରେ କାହା ସହ ଦେଖା କରିବାକୁ ଯାଇଥିଲା କୁହ ସିଏ କାହାକୁ ଭେଟିବାକୁ ଯାଇଥିଲା
0: ମୁଁ କଣ ଜାଣିଛି ସିଏ
1: ତୁମେ ସବୁ ଜାଣିଛ ହାନୁସ ତୁମର ଷଡ଼ଯନ୍ତ୍ର ଧରା ପଡ଼ିଯାଇଛି ତୁମେ ରାଜ୍ୟ ଛାଡ଼ି ଅନ୍ୟ କୌଣସି ରାଜ୍ୟକୁ ଯିବାର ଯୋଜନା କରିଥିଲ ମହାରାଜାଙ୍କ ମନା କରିବା ସତ୍ତ୍ୱେ ତୁମେ ଅନ୍ୟ ରାଜ୍ୟକୁ ଯାଇ ଘଣ୍ଟା ତିଆରି କରିବାକୁ ଚାହିଁଥିଲ ମହାରାଜାଙ୍କ ଆଦେଶ ଉଲ୍ଲଙ୍ଘନ କରିବାକୁ ଯାଉଥିଲ ମହାରାଜ ତୁମକୁ ଏଇ କ୍ଷଣି ଡକେଇଛନ୍ତି ତାଙ୍କର ଆଦେଶ ହେଲା
0: ମହାରାଜାଙ୍କ ଆଦେଶ ଶିରଧାର୍ଯ୍ୟ ଚାଲନ୍ତୁ
3: ନାଇଁ ନାଇଁ ନାଇଁ ତାଙ୍କୁ ନିଅନ୍ତୁନି ତାଙ୍କୁ ନିଅନ୍ତୁନି ନାଇଁ ତାଙ୍କୁ ଛାଡ଼ି ଦିଅନ୍ତୁ
0: ଝିଅ ଏଥିରେ ଡରିବାର କଣ ଅଛି ମହାରାଜ ପ୍ରଥମେ ମୋର ଆଖି ନେଇଥିଲେ ଏବେ ଜୀବନ ନେଇଯିବେ ଏଇଆ ତ ଇଏ କିଛି ବଡ଼ କଥା ନୁହେଁ ରେ ମା ବଡ଼ କଥା ହେଲା ଚେକଅପ୍ ଚାଲିଗଲା ଆଉ ନିଜ ସାଥିରେ ଘଣ୍ଟା ତିଆରିର କୌଶଳ ନେଇଗଲା ମୁଁ ମରିଗଲେ ସୁଦ୍ଧା ଘଣ୍ଟାର ରହସ୍ୟ ଜୀବିତ ରହିବ ଆଉ ଏଇଟା ହଉଛି ସବୁଠୁ ବଡ଼ କଥା ମା ସବୁଠୁ ବଡ଼ କଥା ଆରେ ଇଏ କଣ କାତ୍ୟା ୟାଙ୍କା କାନ୍ଦନା ମା ଆରେ କାନ୍ଦନା ଆଜି ମହାରାଜଙ୍କ ଆଗକୁ ଯିବା ପାଇଁ ମୋର ତିଳେ

ভয় নাই, কি চিন্তা বি নাই। মোর দীর্ঘ যাত্রার অন্য কোটি রহণি স্থলক যাচ্ছি, কি জানে আতে রহণি বাকি অছি। এবে মোর দৃঢ় বিশ্বাস আমো ঘন্টা কেবে বন্ধ হবনি, আমো ঘন্টা কেবে বন্ধ হবনি। আরে কালি বাবা চলন্তু নেই চলন্তু মহারাজাকে সবকে মো ঘন্টা কেবে বন্ধ হবনি মা।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: आम गीत परवर्ती कंठशिल्पी समय श्री रथ शिल्पी गई सचिव महांती रचनार।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আম গীতর শেষের শিল্পী নারায়ণ রথ, শিল্পী গাইছেন বিষ্ণু প্রসাদ পটনায়কঙ্কর রচনায়।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হইতলা, রাইট? তাহলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আপন মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর। লোকগীত ক্রমে প্রচার করছে ওড়িশী কীর্তন, পরিবেশন করছেন বাসুদেব পাণি এবং সাথী।

চিন্তা কলে এ তিনটা জিনিস দ্বারা অসাধ্য সাধন হুয়ে কার্পুণ্য হয়ে কহিলি প্রভু মনা করে দেবে না মনা করে দেবে আপনার রঙ্গাজীবী গঙ্গাধর মেহর কহিলেন।

মহাকাল কপালে উদয় কাল জটায় রৌদ্রং কাঞ্চ বাম ভুজে তক্ষক তক্ষ ভুজে কর্কটক কটিষ্ঠ বাসুকি নাগ যেতবে নৃত্য গীতর আসর জমিগলা কৈলাসপুরের মা সতী থিলে সতী পলাই আসলে দেখিলা বেলকু সমস্তে বিবর হয়েকি রাম নাম গাইকি নাচুছন্তি কিছু সময় গলা স্ত্রীর যেতবে পচারিলে মা কহিলা আজ কন হয়েছি শঙ্কর ভগবান কহিলে মো অমূল্য জিনিস কৈবল্য পাইছি নারদ বৈকুণ্ঠর আনিকি দেইছন মা হাতপতি দিয়ে দিয়েছেন নারদ নারদ কহিলে আউ নাহি ভগবান শঙ্কর কহিলে নাহি মা মনরে গোটা দুঃখ রহিলা মু কিন্তু প্রভুর কৈবল্য পাইবি ভগবান শঙ্করর নির্দেশ নেই বৈকুণ্ঠপুরে কলে।

শ্রোতা বন্ধু, আজ আমি এইটি শেষ করুছু আপনার অনুরোধে হিন্দি এবং ওড়িয়া কথাচিত্র কার্যক্রম মঞ্জুলা মধ্যাহ্ন। আপনার সহ মুঁ গিরিজা।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: প্রচার করছ খঞ্জাড়ি ভজন, পরিবেশন করিছন্তি ফকীর চরণ স্বাইঁ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আ ভরসা আ গীতটি শুনিবা পাই এসএমএসটি পঠাইছন্তি মহম্মদপুর বিলাহাট কটকরু রঞ্জন কুমার গিল, কৈলাশ চন্দ্র গিল এবং ভরত চন্দ্র পাত্র। শুনে দৌছি কুমার বাপি এবং পমিকা কণ্ঠরে এই সুন্দর গীত।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: তু দেলে পানি টোপে আত্মা মোর হব শান্তি, ছাড়ি যিবি এই পৃথিবীরে, নেইযিবি মু সমাধি, নেইযিবি মু সমাধি। গীতটিকু গাইছন্তি সুরেশ ওয়াড়কর। শুণিবা পাই এসএমএসটি পঠাইছন্তি গোপপুর নিশ্চিন্ত কোইলি কটকরু সুনিতা পৃষ্টি।

শ্রোতা বন্ধু, আমি সবুবেলে আম পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন তথা সফা সুতরা রাখিবা। নিরোগ জীবন জিইবা পাই সুস্থ পরিবেশ নিহাতি দরকার। পুনি যদি অলিয়া আবর্জনা পরিবেশরে জমে আমার স্বাস্থ্য হানি হব। বর্জ্যবস্তুর সঠিক পরিচালনা নকলে উভয় গাঁ ও সহরর বাতাবরণরে এহার কুপ্রভাব পড়িব। আমি জানিছে বর্জ্যবস্তুকু পুনঃচক্রণ কলে এথুরু শক্তি উৎপন্ন হুয়ে। বিদ্যুৎ শক্তি হেউ কিংবা আধুনিক প্রক্রিয়ারে পুনঃচক্রণ করি দরকারী জিনিস সৃষ্টি করিবা হেউ। এমিতি অনেক উপাদেয় সামগ্রী তৈরি করিবারে এহা সহায়ক হেব। আমকু খালি

যে স্বচ্ছতা যদি শহরে বজায় রহব, বর্জ্যবস্তু পরিচালনা যদি সুরখুরে এবং শৃঙ্খলিত ভাবে হব, তেমন আমি রোগ সংক্রমণ রক্ষা পাইবা, দুর্গন্ধ নিয়ন্ত্রণ আনিপার, স্থানীয় প্রদূষণ রকিপার, রাস্তাঘাট মুক্ত, ওয়াটর ব্লগিং রকিপার, বায়ুর মান মধ্য আমি বৃদ্ধি করে পারিবা। তবে আপাই দরকার কোন লোক মানকর পাবলিক অওয়ারনেস, বহুত লোক জানতে নি যাওছেন, যোটা ইচ্ছা সেটা পকাই দেছেন, যোটা ইচ্ছা সেইটি সে কিছু শৃঙ্খলিত ভাবে ন ভাবিকি তাঙ্ক হিসাবে তাঙ্ক সুবিধার সে কাম করছেন, যেটা কি পাবলিক সচেতনতা গোটে বড় জিনিস, এবং সে সরকারক তরফ হোক কি কমিউনিটি তরফ হোক আমি তাকে ভলন্টিয়ারলি এডুকেট শিক্ষা দেলে সে বতাইবা, এটা কলে এটা ঠিক হবনি, এটা এমতি করতু, তা দ্বারা সে হয়তো সচেতন হবে এবং সেমানে এগেন এগেন সেই ভুলটাকে আর করবে না। তবে আমি সঠিক বর্জ্যবস্তু পরিচালনা পরিবেশকে সুরক্ষিত রাখব, সাধারণ স্বাস্থ্য ও জনজীবন সুরক্ষিত রহলে অর্থনৈতিক প্রগতির সাহায্য করব, তেমন মু কহিবি যে সব হিতাধিকারী খালি যে গভর্নমেন্ট করিব কি মুনিসিপালিটি করিব সেয়া নুহে, সরকারক সহিত প্রত্যেক ব্যবসায় অনুষ্ঠান হোক, রেসিডেন্ট যে রোচান অধিবাসী হুম, সমস্ত কর্তব্য সহরক ক্লিন রাখবা, স্বচ্ছ রাখবা, সমস্তে সাহায্যের হাত বড়াইবা উচিত, এবং নূয় যে ইনোভেটিভ সল্যুশন সব আজকাল বাহারা গভর্নমেন্টর বিভিন্ন প্রকার প্রক্রিয়াকরণ বাহারা, তাকে ইউজ করে নূতন কৌশলক আদি রিসাইকলিং করে, যেমন ওয়েস্ট গার্বেজ রয়েছে কি বর্জ্যবস্তু আমার রয়েছে, তাকে ওয়েস্ট কু ভ্যালুয়েবল রিসোর্সেস কু যদি আমি তাকে পরিণত করে পারিবা, ওয়েস্ট রু কিছুটা ভাল ইউজেবল জিনিস আমি তৈরি করে পারিবা কি ব্যবহার কলা ভাল জিনিস আমি করে পারিবা, তাহলে নিশ্চিত ভাবে এই বর্জ্যবস্তু পরিচালনা আমার সাকসেস হবো।

শ্রোতা বন্ধুমানে শুনুছন্তি হিন্দি কথাচিত্র গীত। এইটি আপনমানকু কই রকুছু আজি রাতি 10:35 মিনিটরে শুনিবে আপনমানক অনুরোধে পুনি হিন্দি কথাচিত্র গীত। কার্যক্রমর পরবর্তী কথাচিত্র ইয়ারা দিলদারা, কণ্ঠে সজাইছেন উদিত নারায়ণ এবং কবিতা কৃষ্ণমূর্তি।

শ্রোতা বন্ধু নমস্কার, এই মাসের বিজ্ঞান পত্রিকা কার্যক্রম বিজ্ঞান প্রভাকু আপনাকে স্বাগত। শ্রোতা বন্ধু, বর্তমান সময়ের বিজ্ঞান আমাকে কোণ না দিয়েছি সহজ সুখকর আরামদায়ক জীবন, আর্থিক বিকাশের মার্গ, মহাকাশ সম্পর্কের বাস্তব তথ্য, নিমিষকরে পৃথিবীর আরপারিরে পৌঁছিবার সুযোগ, মহাসমুদ্রর রহস্য উন্মোচন, যন্ত্র মানব তৈরি, জীবন সৃষ্টির রহস্য জাণিবা, শত্রুঠার নিরাপদরে সুরক্ষিত ভাবে জীবনযাপন করিবার প্রণালী সবুকিছি দেইছি। বিজ্ঞানের সহায়তার মনুষ্য তার উন্নত মস্তিষ্ক প্রসূত প্রেরণা দ্বারা সবু সম্ভব করিপারিছি। এহা নিশ্চিত রূপে এক সকারাৎমক বিষয়। হেলে এসব ভিতরে যৌ মুখ্য সমস্যা বর্তমান বিশ্ব আগরে উভা হেছি তাহা হেউছি প্রাকৃতিক পরিবেশের অবক্ষয় জনিত সমস্যা। মৃত্যু হার কমিছি, মানিষঙ্ক সংখ্যা বড়িছি, কিন্তু পৃথিবী পৃষ্ঠরে ভারসাম্য রক্ষা করুথিবা অন্যান্য প্রাণী উদ্ভিদ জগতর বিলোপন তথা হ্রাস আজ চিন্তার বিষয়। প্রগতি নাঁরে, সুরক্ষা নাঁরে, কলকারখানা, গাড়িমটর, আণবিক অস্ত্রশস্ত্রর, বিষাক্ত গ্যাস, ধূলি, ধূয়া, পাউঁশ সবু বায়ুমণ্ডলর অবস্থাকে দুরাবস্থায় পরিণত করিসারিবা উপরে বিপুল পরিমাণের খনিজ পদার্থ উত্তোলন ভূত্বকক ফম্পা করিদেলাণি। নির্গত হেউথিবা বর্জ্যবস্তু ধূলি ধূয়ার কথা ন কহিলে ভল। মানুষ জীবনকু অত্যধিক সহজ সুবোধ্য করুথিবা পলিউমরর সর্বকনিষ্ঠ উৎপাদন জরি বা পলিথিন, যেকি সম্পূর্ণ অজৈবিক পদার্থ, মাটিরে সহজরে বিঘটন হুয়ে নাহিঁ, তাহা আজি মহাসাগর গর্ভরু পর্বত শিখর পর্যন্ত গদা হয়ে সারিছি। সামুদ্রিক জীবমানে অসুরক্ষিত। বায়ু প্রদূষণের মাত্রা এতে অধিক যে অনেক শহরের জনসাধারণ নিজ মুহরে ফিল্টরিং মাস্ক লগাইবা বাধ্য হলে, অক্সিজেন থলি নেই বুলিবার অবস্থা উপগত প্রায়। পরিবেশ প্রদূষণ, অদিনিয়া বর্ষা, হিমবাহগুড়িক অধিক মাত্রায় তরলিবা, হঠাৎ ঝড় বাত্যা, মরুড়ি, বনাগ্নি, অধিক বজ্রপাত সমুদ্র পতন বৃদ্ধি করাউথিলা বেলে স্ট্রাটোস্ফিয়ারে গর্ত সৃষ্টি হয়ে সূর্যের অতিবাইগণী রশ্মি পৃথিবী পৃষ্ঠক প্রবেশ করুছি। অকাল মৃত্যু, অচিহ্ন রোগর মাত্রা বড়ি চালিছি। খালি মানুষ নুহন্তি, বন্যজীবমানঙ্ক উপরে মধ্য এহার সিধাসলখ প্রভাব পড়ুছি। এই প্রক্রিয়া পরিবেশগত ক্ষতিকু দ্বিগুণিত করুছি। তেবে আমার এই বুদ্ধিমান জীব মানুষ এসব জাণি চুপ হয়ে রহিনি, আরম্ভ করিসারিছি প্রয়াস। সজাগ সচেতন হেউছি এভাবে জটিল সমস্যার কিভাবে মুক্তি পাইব। বর্ষব্যাপী বিভিন্ন সময়ের বিশ্বসারা পালন করা যাচ্ছে অনেক সচেতনতামূলক দিবস। এই যেমিতি জুন মাস পাঁচ তারিখে বিশ্ব পরিবেশ দিবস, আট তারিখে মহাসাগর দিবস এবং এই জুন সতের তারিখে বিশ্ব মরুভূমিকরণ এবং মরুড়ি দিবস পালন করা যাচ্ছে। এই সব বিষয়গুড়িক বিশ্ব পরিবেশ সুরক্ষা সম্বন্ধিত আউ পরিবেশ ক্ষয়জনিত সমস্যা সমাধানর গোটিয়ে গোটিয়ে দিগ। হ্যাঁ শ্রোতা বন্ধু, বৈজ্ঞানিক মানক মতরে অনেক সময়রে প্রাকৃতিক ভাবে পানিপাগ বা জলবায়ু পরিবর্তন হইথায়, যাহার লক্ষণ পরিবেশরে বারি হয়ে পড়ে, কিন্তু বর্তমানর পরিস্থিতি প্রায় মনুষ্যকৃত কহিলে ভুল হেব নাহিঁ। এণু মানুষ হাতরে অনেক কিছু রয়েছে। এই পরিপ্রেক্ষীরে আজির বিজ্ঞান প্রভা কার্যক্রমরে প্রথমে রয়েছে আলোচনা, পরিবেশ সুরক্ষা আমার কর্তব্য। আলোচনা

শ্রোতাবন্ধু, এথর আপনার ভারতীয় সেনারে অগ্নিপথ যোজনা এবং নিয়মিত ক্যাডর অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা সিইই সম্পর্কিত এক ঘোষণা। ভারতীয় সেনারে নিযুক্তি পাই অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা সিইই চলিত মাসের এক তারিখর আরম্ভ হয়েছিল। এই পরীক্ষা আসন্তা 12 তারিখ যায় অনুষ্ঠিত হব। কলকাতার নিযুক্তি জোনরে সিকিম, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা রাজ্যের 17টি শহরের 26টি কেন্দ্রে পরীক্ষা হব। ওড়িশা রাজ্য পাই এই পরীক্ষা 7টি শহরে যথা কটক, ভুবনেশ্বর, ঢেঙ্কানাল, রাউরকেলা, সম্বলপুর, বালেশ্বর এবং ব্রহ্মপুরে অনুষ্ঠিত হব। অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা নিমন্তে গত এপ্রিল মাস 10 তারিখ সুদ্ধা সফলভাবে আবেদন করিথিবা প্রার্থীমানে মই মাস 15 তারিখ ঠারু www.joinindianarmy.nic.in রু সেমানক প্রবেশপত্র ডাউনলোড পাই উপলব্ধ আছে। সফলতার সহ পঞ্জীকৃত প্রার্থীমানে যেউমানে প্রবেশপত্র পাই নাহান্তি সেমানে সেমানকর সম্পৃক্ত সেনা নিযুক্তি কার্যালয় এআরও সহিত যোগাযোগ করিপারিবে। কম্পিউটর আধারিত অনলাইন পরীক্ষাকু বুঝিবা এবং অভ্যাস করিবা পাই প্রার্থীমানঙ্কু www.joinindianarmy.nic.in ওয়েবসাইট পরিদর্শন করিবাকু মধ্যে পরামর্শ দিয়া যাইছি। অনলাইন সাধারণ প্রবেশিকা পরীক্ষা সিইই পরে মনোনীত প্রার্থীমানঙ্কু সেমানকর ফলাফল এবং নিযুক্তি র্যালির কার্যসূচী বিষয়ে সূচিত করা যিব। প্রার্থীমানঙ্কু কোনসি মধ্যস্থি ডাউটর শিকার নহেবাকু পরামর্শ দিয়া যাইছি।

0: শ্রোতা বন্ধু আজির কার্যক্রম আপনার কমিটি লাগিলা নিশ্চয় চিঠি লিখি জনাইবে। আমার ঠিকনা হচ্ছে প্রভাত পরিক্রমা কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী কটক পিন 7533001। আজির কার্যক্রমকে এইটি রাখি বিদায় নেছু, নমস্কার।
1: শেষ হইলা প্রভাত পরিক্রমা, প্রযোজনা বিনয় কুমার সামন্তরায়, উপস্থাপনা সমীর মিশ্র, আকাশবাণী কটক। কথিকা আজ এতে আসন্ত শুণবা পরিবেশ সুরক্ষার আম যোগদান, কিন্তু ডাক্তার সূর্যমণি বেহেরা।
2: মাটি, পানি ও পবন যাহাকে নেই পরিবেশ, আউ সেঠারে যে জীবজন্তুর সৃষ্টি তাহা এবার রাসায়নিক বলে মধ্যে আবদ্ধ। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, অসংখ্য কলকারখানা স্থাপন, মনইচ্ছা রাসায়নিক সার এবং কীটনাশক ঔষধ ব্যবহার, যানবাহনের সংখ্যা বৃদ্ধি তথা দূষিত গ্যাসের উদ্গীরণ, জঙ্গল ক্ষয়, খনিজ সম্পদ উত্তোলন ইত্যাদি অনেক আত্মঘাতী কার্য জৈব বিবিধতার অসন্তুলন আনিছে এবং এসব পরিবেশ প্রদূষণের মুখ্য কারণ ভাবে বিবেচিত হচ্ছে। 1972 জুন মাস 5 তারিখে স্টকহোমে পরিবেশ প্রদূষণ নিরাকরণ পাই মিলিত জাতিসংঘ তরফ সর্বপ্রথম বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। যেসব প্রস্তাবনা সেটা গৃহীত হয়েছিল তা বিশ্ব সমুদায়ের অনেক রাষ্ট্র কার্যকারী করে সুফল পাচ্ছেন, মাত্র আমার ভারতের সেগুলিকর প্রভাব সেতটা অনুকূল পরিস্থিতি সৃষ্টি করে পারি না। এথিপাই কেন্দ্রীয় পরিবেশ প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদ গঠিত হয়েছে, সেমিতি প্রত্যেক রাজ্যের রাজ্য পরিবেশ নিয়ন্ত্রণ পরিষদ স্থাপন করা যাইছে। অনেক যোজনা মানে প্রস্তুত হেউছি, মাত্র ফলাফল সেতটা উৎসাহজনক নুহ। আমমান ভিতর অধিকাংশ মানসিকতার পরিবর্তনের মন্থরতা দৃষ্টি আমমান বিষাক্ত পরিবেশ ভিতরে রহিবাকু পড়ুছি। এ সম্পর্কে অধিক অনুধ্যান জনাপড়ছে যে বিভিন্ন রাসায়নিক বস্তু দ্বারা মাটি, পানি, পবন বিশেষ ভাবে প্রদূষিত হয়ে জীবজগতকে এক বিষাক্ত রাসায়নিক বল ভিতরে আবদ্ধ করে রাখিছে। প্রথমে বায়ু কথা বিচার করা যাও। এই বায়ুমণ্ডল পরিসীমা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ উপর 200 কিলোমিটর পর্যন্ত। মুখ্য উপাদান ভাবে তাহলে অম্লজান এবং যবক্ষারজান, মধ্যম উপাদান ভাবে অর্গান এবং অঙ্গারকাম্ল, এবং সর্বনিম্ন উপাদান ভাবে নিয়ন, হিলিয়ম, মিথেন, উদ্জান, ওজন, এমোনিয়া, জলীয় অংশ, সলফর ডাইঅক্সাইড আদি রয়েছে। মাত্র পরিবেশ প্রদূষণ দৃষ্টি এই বায়ুমণ্ডল উপাদানগুলিকর মাত্রা কেতে ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে তো আউ কেতে ক্ষেত্রে হ্রাস পাচ্ছে। এসবুর উৎপত্তি স্থল ভাবে কলকারখানা এবং বিশোধনাগারগুলিকে মুখ্যতঃ দায়ী। সেসব স্থানমানঙ্কে ব্যবহৃত হওয়া মূলপিণ্ডগুলিক উপরে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া মাধ্যমে সেই গ্যাসগুলিকে নির্গত হয়ে বায়ুমণ্ডলে মিশি থাকে, ফলে বায়ু প্রদূষিত হওয়া স্বাভাবিক। এদ্বারা সমগ্র জীবজগত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। বায়ু প্রদূষণ মুক্তি পাই যে কতক বিজ্ঞানসম্মত যোজনা কার্য করা নির্ধারিত করা যাইছি সেগুলিক মধ্যে গুণাত্মক বায়ু সন্তুলন পাই যান্ত্রিক ব্যবস্থা, শক্তি সংরক্ষণ ক্ষেত্রে ক্যাটালিটিক কনভর্টর উপযোগ, কয়লার বিদ্যুৎ শক্তির উৎপাদন, কারখানাগুলিকর ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর স্থাপন, কঠিন তরল এবং গ্যাসীয় বর্জ্যবস্তু সুপরিচালনা, যানবাহনের নির্গত গ্যাসগুলিকর বারম্বার পরীক্ষণ, ব্যাপক বৃক্ষরোপণ এবং বনীকরণ, প্লাস্টিক বস্তু ব্যবহার নিষেধ ইত্যাদি সর্বপ্রধান। এই বায়ু প্রদূষণের কুপ্রভাবকে দৃষ্টি রাখি অনেক নীতি নিয়ম মান প্রণীত হয়েছে। বর্তমানে জল প্রদূষণ কথা বিচার করা যাও। অলিয়া আবর্জনা ঠার আরম্ভ করে কলকারখানার নির্গত বিষাক্ত জল নদী নালে মিশি জল প্রদূষণকে এপরি স্তরক আনিলা যা ফলে জীবজগত বর্তমানে এক মৃত্যুর আশঙ্কা বল ভিতরে রয়েছে। জলকু প্রদূষণমুক্ত করে রক্ষা 1974 জল প্রদূষণ নিরাকরণ এবং নিয়ন্ত্রণ আইন প্রণীত হয়েছে। নাগপুরঠারে অবস্থিত জাতীয় পরিবেশ ইঞ্জিনিয়ারিং গবেষণা প্রতিষ্ঠান মধ্য জল প্রদূষণের বিভিন্ন উপায় সমস্ত অবগতি নিমন্তে প্রচার এবং প্রসার করে চালছেন। এ সম্পর্কে ব্লিচিং পাউডার, আলম বা ফিটিকিরি কিংবা ক্লোরিন ট্যাবলেট দ্বারা জল বিশোধন করে ব্যবহার কলে রোগর মুক্তি মিলবে বলে সমস্ত সূচিত করা যাইছে। কলকারখানাগুলিকে নির্গত দূষিত জল বিশোধন পাই বায়ো রিয়েক্টর ব্যবহার করা দিগদর্শন দিয়া যাইছে। স্থলভাগ প্রদূষণ অর্থাৎ যে মাটিরে আমি চাষবাস করুছে তাহা মধ্য প্রদূষিত হয়েছে। এ প্রদূষিত হওয়ার কারণ পছে রয়েছে ঘরোই

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: দিনে একপান্ত হয়ে পথশ্রান্ত শোই বরগছ তল, ভাবই বিধাতা কিবা অবিবেকী নাহিঁ তা বিচার। শিল্পী অর্জুনচরণ সামলঙ্ক কণ্ঠরে, পল্লীকবি নন্দকিশোর বড়ঙ্ক রচনা।

0: পরিগণনা ফর্ম দেবে। ফর্ম গুড়ি voters.eci.gov.in ওয়েবসাইট্রু মধ্য ডাউনলোড করে ফর্ম দুইটি পূরণ করা পরে বিএলও নিকটে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপে বুক এ কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
1: শুনা শুনা শুনা গাঁ হেউ বা সহর ওড়িশাবাসীঙ্କ ପାଇଁ খুশির খবর।
2: କଣ କହୁନୁ,
1: ছাତରେ ସୋଲାର ପ୍ୟାନେଲ ଲାଗିବ, 1,38,000 ପର୍ଯ୍ୟନ୍ତ ସବସିଡି ବି ମିଳିବ,
2: ଆଉ ଇଲେକ୍ଟ୍ରି ବିଲ୍
1: ବିଦ୍ୟୁତ ବିଲ୍ ସଞ୍ଚୟର ନୂଆ ସମ୍ଭାବନା ଆଣିଛି ପିଏମ୍ ସୂର୍ଯ୍ୟଘର ମାଗଣା ବିଜୁଳି ଯୋଜନା।
3: আরম্ভ করছ কিছু কথা কিছু গীতর কার্যক্রম গীত গীতিকা।

শ্রোতাবন্ধু, গ্রীষ্ম আসিলে এই জল সংকট আমাকে ঘারি যায় না? হেঠার সুবিধার জল উপলব্ধ পানি আমি সঠিকভাবে পাইপারুছে, সেটি হুয়েত সমস্যা আমি বুঝিপার থরটিয়ে যাতে না সেই পাহাড় পাখ গাঁকু, সেই গাঁকু যেঠু বাল্টি ধরি আজিবি ঘরর ঘরণী মানে ঝিও মানে পানি বহি আনন্তি। সকাল পাইলে লম্বা ধাড়ি লাগি যাই নলকূপ পাখে, মুন্ডরে গরা আও হাতরে বাল্টি ধরি দূর পর্যন্ত চালি চালি আসন্তি পানি পাই। পানি আনিলে ঘরে রোষেই হব, সমস্তে পিই পারিবে। হেলে থরটিয়ে ভাবন্তু, আমি যেউঁ পানিকু সহজরে আম ঘরর কলরে পাইপারুছি সে পানি আমি কেতে সঞ্চয় করুছি। আমি যদি সহজরে পাইপারুছি বলি তাকু অপচয় করি চালিথিবা সেই নলকূপ পাখরে ধাড়িরা আউ টিকি আগকু লম্বি যিব। সেই জল সংকট যাহা আম আখি আগে এমিতি নাচি উঠুছি সে পুনি আহুরি কষ্টদায়ক হয়ে উঠিব। কল্পনা কলে মধ্যে আমি এতে সহজরে তাকু ভুলে দিয়ে পারিবানি, সে এমিতি দিন আনিব যদি আমি তাকু আজি ন বুঝিবা তার প্রত্যেকটি বুন্দা যে মহত্ব রয়েছে তাকু বুঝি সাইতি রাখিলে জীবন হসি উঠিবা।

0: যিয়ে নিজকে এবং নিজের জীবাত্মাকে জিণিপারিছি সে স্বয়ং নিজের মিত্র, আপরি করে নপারিছি সে নিজে হি নিজের শত্রু। কেড়ে নিরাট সত্য, আম নিজের চিন্তাধারা হি নিজের মিত্র কিংবা শত্রু হইপারে। সবু সমস্যার সমাধান রয়েছে আম নিজ ভিতরে, বাহারে নুহে। গৌতম বুদ্ধ, স্বামী বিবেকানন্দ, যীশুখ্রিস্ট সমস্ত সে গোটিয়ে বার্তা, শান্ত হুও, স্বয়ং নিজের মিত্র হুও, নিজ পাই নিজে আলোকবর্তিকা হুও। ওহ, কি ভয়ঙ্কর স্বপ্ন! এই ধলা চাদর ঘোড়াই হইতিবা চেহারা গুড়িকুরু মতে বল বল করে চাহিদা আখি সবু। ওষুধর দুর্গন্ধ! ডাক্তারবাবু, ডাক্তারবাবু,
1: ভারি খুশির কথা শেঠ সাহেব, ঠাকুর দয়ার আপনার শরীর মাত্র 50% পড়ছে, আপনার বঞ্চি যাই।
0: কি কষ্ট! মো দেহ উপর তল যায় পটিরে বন্ধা, চারিআডে কেমিতি কেমিতি লোক গুড়াক, কাই মু কাই লোক গুড়াক, হলে দুর্ঘটনা কোণ কেবে ভেদভাব রখে? ধনী আও কি গরিব সমস্ত গোটিয়ে নিকেতরে দৌলি থাকে। সিস্টার, সিস্টার, সিস্টার, তুমি মো স্ত্রী দেখিছ কি? মো স্ত্রী দেখিছ কি?
2: না, বর্তমান মু কিছু কহিপারিবিনি। নিয়ার গুরুতর ভাবে পোড়ি হয়ে যাইতিবা অনেক রোগী তো এঠিকে আসিছন্তি, সেমানক ভিতর কেতেকঙ্ক পাটি বি খলি হউনি কি নিজর না বি সেমানে কহিপারু নাহান্তি। তা ছড়া আমি এ যাই সমস্ত পরিচয় বি পাইনু।
0: মতে খালি এতিকি কুহন্তু, সেমানক ভিতর কেহি মরিছন্তি?
2: 15 জন মরিছন্তি, আউ কিছি মৃত্যু সহিত সংগ্রাম বি করুছন্তি।
0: আশা, 24 বর্ষর আমার বন্ধন, বাস এতিকিরে। সিস্টার, আপন কিছু কহুনাহান্তি যে মু কিন্তু অনুভব করিপারুছি মো মনের ভয় সতে যেমিতি সত হওয়াকু যাউছি।
3: এ আশা ডার্লিং, নে নে নে নে, গরম গরম চা উঠা। এ আশা, প্লিজ উঠো না আশা, আরে উঠো না, গরম চা, গরম চা।
4: জানিছি
3: ডিয়ার, তুমি ডেরি উঠবা ভাল পাও, আজ আমার স্টিল ফ্যাক্টরি প্রতিষ্ঠা উৎসব, সেটিকে যা পড়া উঠো না, প্লিজ উঠো
4: না।
3: আমি 7টা সুদ্ধা সেটি পৌঁছা দরকার, প্লিজ।
4: আচ্ছা কহিলে দেখি, আজি পর্যন্ত কেবে হলে বি মু তোমাকে।

এইতো, এইটা ইন্ডিয়া গেট। বা বা বা, ইয়ে পুরা রাজপথ, সবু কেতে সুন্দর দুশুছি। এইটা গোল ডাক ঘর, কিছু তো বদলিনি এটি, এইটিকে রহবা। চারিআড়ে খালি মাছ মাংসর দোকান। আরে এইটা তো সেই দোকান যেঠু মু প্রত্যেক থর নিয়ে কবাব আর রুমাল রুটি। আজ উইকেন্ড নবা, আজকাল এমনি বি গার্ডেন নিয়ে ঘরে পৌঁছে দৌঁচে। এ ছোটু, এ এটিকা এটিকা, কাম কাম, এ বিয়র বোতল দুইটা কু এঠু নেই যা, আর সেইটু মো গাড়ি। হ্যাঁ হ্যাঁ, সেই গাড়িতে। হ্যাঁ বাস বাস, মতো এটি চিন্তে লাগুছি মু একাকি নুহে। হ্যাঁ সেটি সে সুন্দরী ঝিওটা কবাব আউ বিয়র মজা নৌছি। হ্যাঁ কোটা বেশি লাল, তা ওঠর রঙ না তা গাড়ির রঙ? সুন্দর চেহারা মুরগি হস। হ্যাঁ আরে মতো দেখি হাত বলুছি বাবা, গুড। আরে সে তো একটু বাহারি গলা, কি জোরে গাড়ি চলেলা। রেশমা ঘরে শুই পড়িথিব, তার নিশাযুক্ত ঔষধ খাইবাঠু মু তাকু দূরেই পারলিনি। ওর সে সোনেলি দিন গুড়াক।

0: ট্যাপ ড্যান্স শিখে নেন তুই? হাউ সিলি। আসুন তো শিখিয়ে দিবি, ফ্লোর কো চালা তো না। আসুন তো, মো হাত ধরুন তো, আসুন তো, প্লিজ আসুন তো। ফার্স্ট আপনকর ডাহাণ পাদর আগ ভাগ।
1: আচ্ছা, ডাহাণ পাদর।
0: ইয়েস ইয়েস, মানে বল অফ দ্য ফুট কো ট্যাপ করুন তো ফ্লোর রে।
1: এন্টি ইয়েস
0: ইয়েস
1: এন্টি এন্টি
0: দেন রিলিজ ইট। জলদি জলদি,
1: ওকে ওকে,
0: নাও নাও স্ট্রাইক দ্য হিল। গোইথিরে গোইথিরে
1: এন্টি।
0: ও নো, আপনি পুরো গোড়ো কো হলাউচন্তি জে।
1: এন্টি
0: ইউজ করুন তো।
1: ও
0: ওকে, ঠিক সেই ফর এক্স্যাক্টলি বাম কোড়ে রে। শরীরের ওজন হালকা ভাবে শিফট করুন তো বাঙ্গুড়ে।
1: আরে একচুয়ালি কোন কি ম্যাডাম, এবারে ড্যাম ডিফিকাল্ট, কিছু বুঝি পড়ুনি। মু
0: ট্রাই, জাস্ট ট্রাই।
1: ও ও এ নাচরে তোম সত পাদ মিলে মু এমতি নাচুছি যে লাগুছি সতে যেমতি ମୁଁ ତୁମକୁ ଜାଣିଛି, ହେଲେ ଅନ୍ଧାରରେ ଠିକ୍ ଚିହ୍ନି ପାରୁନି। ଲାଗୁଛି ସତେ ଯେମିତି ତମେ ମୋର ସେଇ ପୁରୁଣା ବନ୍ଧୁ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শিল্পী মমতা পরিচা গাইছন্তি মনোজ পটনায়কঙ্ক রচনা।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রহন্তু
1: শিল্পী সুরেন্দ্রনাথ সাহু গাইছন্তি প্রফুল্ল কুমার ত্রিপাঠীঙ্ক রচনা।

শ্রোতা বন্ধু, রাধারাণী কবাট খোলিবা ক্ষণি চন্দ্রসেনা নির্দেশে ননদ কুটিনা তন্ন তন করে ঘর সারা খোঁজি কাহাকু ন পাইবার দুষ্ট চন্দ্রসেনা ক্রোধরে জর্জরিত হয়ে গোটিয়ে চৌকছ গলা ধক্কা দেলা যে সে যাই তার মার পাদ তলে কচ্ছাড় হয়ে পড়া। শতধিক তোম মা ঝিও দুহিঙ্কু প্রকৃতরে তুমি রাধার সিঁড়ি দেখি সইপারুন বলে তা নাঁরে অপবাদর নাগরা পিটুছ। গুলিচোটরে আঘাতপ্রাপ্ত ঘাইলা ব্যাঘ্র বলি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি পুণি গোষ্ঠকু ফেরি যাইছি চন্দ্রসেনা। স্বামীঙ্কর এই কেইপদ কথা রাধাঙ্ক মনরে আনন্দর লহরি খেলাই দিয়েছি। সতে যেপরি সে পুনর্বার জীবদান।

প্রিয় শ্রোতা বন্ধু, ঘর যেত পাখে আসুথায় রাধাঙ্ মন তাঠ অধিক অস্থির হয়ে উঠুথায়। তরতর হয়ে গৃহের প্রবেশী পেটরা খোলে দেখতে তো প্রাণর প্রিয়তম সেই নন্দনন্দন বংশীবদন বংশীটিকে ধর শোযাই। এহা দেখি রাধাঙ্কর সর্বাঙ্গ শিহরি উঠিলা। আনন্দরে দুই আখিরু দুই ধার আনন্দর লুহ বহি যাউছায়। ভাবুথান্তি মু কোন স্বপ্ন দেখুছি না বাস্তবরে এ সত্য। রাধারানী দ্বন্দ্বরে পড়িয়া দেখি সে হটিয়া কৃষ্ণ অল্প হসি দিয়ে কোন কৌছন্তি না